আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিদর বলে জটুল বড় জড় হুশাল আড্ডা সুখালা দেশবন ফমজু কি বেলা দিউ কিছু বিলকুল দেরু সেত বচামু কে সঙ্গা আওয়াজ সঙ্গল ফাচ কম দেতা সু বিলকুল নেখ পনি আদি ওকি আদ রেডিও দেলারি ওরে কি বিলকুল জি ইয়ানি দ টাং দ সিমি সুমরো মিলাকি দি সুমরো সিমি দি সঙ্গা আওয়াজ ওরে দে লিখি গি দিন ইলাওয়াজ কম দে বিলকুল সঙ্গা আওয়াজ আওয়াজ আওয়াজ ফমানা মানি হুম ওরে দে লিখি গি دوانی سمرو مخلق دی سمرو مخلق دی سمرو مخلق دی وکی مونگاوری آغا کدر ٹانگ دی کدوانی دی دوانو دیر زیادتا منی رکم دیر زیادتا شکریہ دا کم ورسر ورسر چکم دا خیصہ پروگرام دا ازنا کاسمیٹک پاکستان ستاسو دا خکلا دا فارا ستاسو دا خندا دا فارا اور ستاسو دا انڈیٹیرمنٹ ورسر ورسر چکم دا ستاسو دا بیوٹی دا فارا ستاسو دا بیوٹی دا خیال ساتلو دا فارا بلکل جی راولے داولے دے مونگا